অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:47 হয়ে 17 সেকেন্ড। এখন শুনবেন গীতালি আসরে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গীতালি আসরে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:15 হয়ে 54 সেকেন্ড। এখন শুনবেন যা দেখলাম এ জীবনে, এই পর্বে লেখক কৃষ্ণ কুসুম পালের নিজের জীবনের কথা।

0: অবসর চম্পল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি, সমাজসেবক। আমার 75 বছর জীবনে দেখছি আমি একটি সুন্দর জীবন অতিবাহিত করতে পেরেছি। আমার যেমন একটি আপন মনে খেলার শৈশব ছিল, দুষ্টুমি করার একটি সুন্দর কৈশোর ছিল, মেয়েদের সাথে গল্প করার একটি সুন্দর যৌবন ছিল, চাকরি জীবন ছিল কর্মোদ্যম, ছিল সাজানো সংসার, বর্তমানে দায়িত্বহীন কর্তব্যের অবসর বয়স চলছে। কিন্তু দুঃখ হয়, বর্তমানে সভ্যতা এত উন্নত যে আগামী প্রজন্ম মোবাইল হাতে যেন বন্দী। তাদের জীবনে নেই শৈশব, নেই কৈশোর, নেই যৌবন, নেই কর্মজীবন, ওদের ভবিষ্যৎ দিশাহীন। কেউ কেউ অবশ্য খুব উন্নতি করছে, যুদ্ধ সংঘাতের আবহে পৃথিবীকে বাঁচানো খুব অসম্ভব মনে হচ্ছে। দুঃখ হয়, মানুষের কোনো সুখ শান্তি নেই, শুধু সংগ্রাম। তবে আশার কথা, কেউ হাল ছেড়ছে না, সবাই সংগ্রামে লিপ্ত, বাঁচার চেষ্টা করছে, উন্নতির চেষ্টা করছে। সকলে ভালো থাকুক এই আশা করছি।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন যা দেখলাম এ জীবনে এই পর্বে লেখক কৃষ্ণ কুসুম পালের নিজের জীবনের কথা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান গানের ভুবনে। সঙ্গে আমি সুদীপ্ত, আপনাদের সঙ্গে আগামী কিছুটা সময় জুড়ে থাকছি। কিছু কালজয়ী, কিছু গান প্রিয় শিল্পীদের সুরিলা পরিবেশনা এবং গানকে ঘিরে কিছু গল্পানুভূতির কথায়। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, গান আমাদের জীবনের এমন এক সঙ্গী যে আনন্দে হাসায়, আবার দুঃখের মুহূর্তে নীরবে চোখের জল মুছিয়ে দেয়। কখনো একটি সুর আমাদের ফিরিয়ে নিয়ে যায় বহু বছরের পুরনো কোনো স্মৃতিতে, কখনো আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। তাই তো বলা হয় মানুষের জীবনের সঙ্গে গানের সম্পর্ক চিরন্তন। প্রথম গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বন্ধুরা, জীবনের পথ চলা কখনো সহজ, কখনো কঠিন। কিন্তু সুন্দর একটি গান যেন সেই পথের ক্লান্তি অনেকটাই দূর করে দেয়। আজকের এই সুরের আসরে আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা সত্যি আনন্দিত। জীবনের প্রতিটি অনুভূতির ভাষা যেন গান, সুখে দুঃখে, ভালোবাসায় কিংবা অপেক্ষায়, তাই গানই আমাদের সবচেয়ে কাছের সঙ্গী। শিল্পী জগন্ময় মিত্র।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো? আশা করি গানটি আপনাদের মন ছুঁয়ে গেছে। কথায় গানে বন্ধুরা, প্রতিটি গানের পেছনে থাকে একজন গীতিকারের অনুভূতি, একজন সুরকারের সৃষ্টিশীলতা এবং একজন শিল্পীর হৃদয়ের নিবেদন। তাই গান শুধু বিনোদন নয়, এটি এক একটি শিল্পকর্ম। গান আমাদের স্মৃতি, আবেগ আর ভালোবাসার এক অনন্য ঠিকানা। একটি ভালো গান বছরের পর বছর ধরে মানুষকে বা মানুষের হৃদয়ে বেঁচে থাকে। শিল্পী লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা, একটি সুন্দর গান কখনো কখনো হাজারো কথার চেয়েও বেশি কিছু বলে যায়। তাই মন খারাপের সময় হোক কিংবা আনন্দের মুহূর্ত, গানকে সদা সবসময় কাছে রাখুন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর মনে হবে। এবার শুনব এমন একটি গান যার কথায় রয়েছে জীবনের সহজ অথচ গভীর দর্শন। অনেক সময় এমন হয় কোনো মানুষের কথা ভুলে যায়, কিন্তু তার সঙ্গে শোনা একটি গান আজীবন মনে থেকে যায়। গান স্মৃতির সবচেয়ে বড় সুন্দর ঠিকানা। শিল্পী কিশোর কুমার।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই ব্যস্ত জীবনে আমরা হয়তো নিজেদের জন্য খুব একটা সময় বের করতে পারি না, কিন্তু প্রতিদিন যদি কয়েক মিনিট ভালো গান শোনা যায় তাহলে মন অনেকটা সতেজ হয়ে ওঠে। তাই নিজের জন্য একটু সময় রাখুন, আর সেই সময়ের সঙ্গী হোক প্রিয় কিছু গান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের জন্য একটু সময় তো আমাদের রাখতেই হবে, প্রিয় মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে, কিংবা একান্ত নিজের সঙ্গে কিছুটা সময়। আর সেই মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলতে পারে, আর সেই তুলতে পারার সঙ্গে পাশে থাকুক একটা সুন্দর গান। শিল্পী আশা ভোঁসলে।

শ্রোতা বন্ধুরা, সঙ্গীতের কোনো জাত নেই, ধর্ম নেই, সুরের আবেদন পৃথিবীর সব মানুষের কাছেই সমান। এই কারণেই একটি ভালো গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। সঙ্গীতের কোনো ভাষা নেই, কোনো সীমান্ত নেই, পৃথিবীর নানা প্রান্তের মানুষের মানুষকে এক সুতোয় বেঁধে রাখে সুরের মূর্ছনায়। তাই তো বলা হয়, যেখানে কথা শেষ সেখানেই গানের শুরু। আর তাই গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। শিল্পী হৈমন্তী শুক্লা।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আমাদের আজকের এই গানের ভুবনে অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আবার হয়তো আগামী পর্বে নতুন কিছু গান, নতুন কিছু কথা, নতুন কিছু অনুভূতি নিয়ে আমরা হাজির হব। তো ততদিন আপনারা অবশ্যই ভালো থাকবেন। শেষ কথা বলবো, একটি সুন্দর গান আমাদের যেখানেই থাকি না কেন, বাড়িতে, কর্মক্ষেত্রে বা ভ্রমণে, সব ক্ষেত্রে আমাদের জীবনের নতুন আশা তৈরি করে। তাই বলবো, জীবনের প্রতিটি ঋতুর জন্য আলাদা আলাদা গান আছে। বর্ষার বৃষ্টিতে একরকম সুর, বসন্তে আর একরকম সুর। তো সব অনুভূতি যেন আমাদের রঙিন করে এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। শিল্পী সহদেব হাশমি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন না বাংলা গানীয় অনুষ্ঠান গানের ভবনে, আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন ওয়ান টুকা ফোর ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর এবং সোনু নিগম।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন খামোশি ছবি থেকে। শিল্পীরা ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু। শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে, হিমালয় পুত্র ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, আন্দোলন ছবি থেকে। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন আশা ভোঁসলে এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে, প্যার তো হো না হি থা ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে, জো জিতা ওয়াহি সিকন্দর ছবি থেকে। এবারে গানটি আপনারা শুনবেন ইশক ছবি থেকে, উদিত নারায়ণ এবং বিভা শর্মা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 10:05 হয়ে 36 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গানী অনুষ্ঠান দেশবন্দনা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্ধনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সুরভি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, তারপরে শুনবেন আগরতলা FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম, আকাশবাণী আগরতলা। তাবুক সেংজাগো দিনী দীপর জরানী কক্রক পান্ডাও সেন্দ্রবন খনার জাগানো চাইরকি পান্ডা বখ্রী বদল, তিনি বখ্রী বদল ন কম থেঙ্কা তনুজা দেববর্মা।

0: ली जा मुन पाई का
1: बा बिनि र चामुंग बो बेलाई न खना तक शोक का एंखाय बिनि र चामुंग खना माने या गुल हाय के फारि सिंग हाय के कथमा बसा काइसा खना लाय न आंग न रंग न काइसा कथमा बसा साइ खना र वान गै न रक जत न खनाय ने बेलाई न खना तक जाक बयान सालसा हंता काइसा बोलंग को थु ग काइसा मायुंग तंगफु गम बो गे बेलाय न साक साक सिमिनो चाना नि न वानसुगु बुइ बुइ काहाम दाङै तं बुइ हामिया दाङै तं बुइनि चाया दाङै तं बाबर मुङ सावान छगिया हन्ता गे सालसा गे न ब बलंगको थु ग माय खु बेलाय न आदाव खुजा का हन्ता गे आदाव खुजां माने यांग यांग यांग यांग नाय तंग नाय माने आइन ताम चानाय ताम चानाय बत बिसि थालेक बलाय र गमते र थक जा ग इनके बोफांग बलाय रक चाओ बत गा बत नरक जतन साइ मानना इनके ब हिमि थांदे थांदे कायसा बोफांग बलाय नि बोफांग नि बलाय न साना बागै ब बिनि बुसंदि बेखे फान हरका हंता इनके फान हरका हंका गेन आ बोफांग बलाय चाना नाय दं फुनके बोफांग बेदेक बोल रि जाक्ते इङै नाय आ बोफांग बेदेक खेब कायसा तक बतै तै नाय खंबायना बागै नासिं या चोगै दं माजे आ तक नि ग ओबो बतै लरि जाक्ति इंगै सेवा सेबिन कलाइने नाय दं खाबु आफ्रो केनो टक छाका हंता ओ मायुंग मायुंग ओ बफंग बेदेक नि बलाय न ताचा सिदे सिनि टक बतै दंग र सिनि बतै बतै खुंबायना नाय दं खा एंखाय सिनि बतै कलाय थांके सिनि बतै बाय थांगन ग छंग न किसा खायरक सिदि मासे मायुंग कक सिखनाया ओलाखेन ब आ बफंग बेदेक न वासे सबाय से ब आ बलाय न चाखा हिंगे न टक बतै ब कलाय बाय ने हाव वासे ब न नस्तंग थांबाय गा हिंगे न কাপ লাই খেতে টক রকব সিনি বতই ন ছবাই রেখা মায়ুংলে হনাই নাই গে ব খেবা টং ঠক জাগাই নাই আদা অকুপলুং খে মাছা তরে নাই তেস থাঙে উ ছাতং গিরিং গিরিং বা বুফাং তলাব খে থুই দং ইতি খাতা ইংকে টক রক গাং কাবা কাপ লাই যাব ওই টং খাতে ইংকে আবু ন নরকব টাং দি দো ইংলিশ বাইক সেলফিস সেন্টা সেলফিস রক টাং দি তা নিজে নি শাক নি জানান সীমিতা ওয়ানসুক দি বুইনি কক ন বগি সা বুনি অসুবিধা গে দো বুনি ব যাতে কাহাম মংথং আব যতন নাই দি দো কথমা বসাও অমন ফরং মানে সং সরং মানি কলাই ও যে সং বুনি যে স্পন খাইনা থাঙ্গে বুনি তা দেরাথং আম হাইন ওয়ান সুগুই ন সং যে সে সামগো খাইনা নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুলো সং ফাইডে হেকে কক তাং খাই নালেন হেকে সং না তাবো কক তাং সাই খেনার নাই তিনি হাইকে তিনি নিনি কক তাং না সং সাই খেনার লা
2: আনি বুমুং তিনি দেবরমা আং নর ন কক্টাং সাইখনার নাই আনি কক্টাং বুং খাই চবা লংমা ন চবা চবা ন লংমা চা থানি বাগুই টং থাইমা টং থানি বাগুই মান থানি বাগুই চবা শাক নি বাগুই লুকু নি বাগুই ডফা নি বাগুই থিনাং নি বাগুই চবা আসে ফুডু নি সিমিং থিয়াস্তাক জরা চবা চবা খেলা নমা থাংনাই চবা তৈ ননি নি মান থাইব নং সেগুই মানাই হামবাই
1: বাহ বিনি কক তাং ব বেলাই ন খনা তক সুখা হাইকে জরা তো ইয়াং পাইরেক পাইরেক বা সং সিনি আগত তেব কথমা তাই চামুং রক তংখ হাইকে ফাইদি তাবক সং তাই থাইসা কক তাং খাই নালাই না সং ন কক তাং সাই খেনার নাই মেহেলি হাইকে মেহেলি নিনি কক তাং সং না সাই খেনার লা
3: খুলুম খা আনি মুং খা মেহেলি দেবর মাং তাবক ন ন কাইসা কক তাং সাই খেনার না আনি কক তাং নি মুং খা কুচু খেরেং বাদ বুবার ও কুচু খেরেং বার বুবার তাবুক নং বিয়াং থাংকা হাপং থাইশিনি বাড়ি মতমই বিয়াং নংকমাই থাংকা আসিকে মতম টঙি মানিয়া বাইবরিমা খাজুব বেড়ে থাংলঙ্কা হুলক যাবই বংনি গাল নং বমান যাবই থাংজাক খা মতম সারিবই ও কুচু খেরেং বারবু বার নি কথমা সিমি খনাও বাহাইলে মানলংলিয়া নিনি মতমা তাবুক সুক টংকে বসমাতি ন বার সারি তের খলি আং নাইটি খামু খাজুগুড়িবই খেরেং বারবরে মতম সাই টংটি খামু আনি কক তাও নপাই খা
1: বাহ বিনি কক তাং ব বেলাই ন খনা তক সুকা আইকে সং তাবো তাইকে সে কথমা বসা খানাই না লায়ন আইকে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খানাই নাই সং ন থিনাং
3: আনি কেন কথমা নি মুং খাই মসাবাই মায়ুং ছালসা হান্তা মসাকাই মায়ক পুংজাক মসেনি যাওই গাই মায়ুং খে আরামাসায়া ছাতং গিরিং মা হিমজা হিমতা ঙ্গাই মসা সাকাতা অয়াইয়া নুমজাং থাং তা সাবজে দে ইয়ার ঙ্কে মায়া খুইমাসে জাং নাংলিয়া อยากอังน้องไม้รู้ตึกรู้หนึ่งฮารีอันลูกบอลงก็ลุงเกดีดีใครเป็นกุจจักขตะ
1: ก็ไม่ยุ่งเบ่งรบกุจจักขตะ
3: เฮ้ยมุสฮัส
1: ซ์อ๋อมุสฮัสซ์กุจจักขตะ
3: อังไกโมดูพูลกาเอลเบอร์พูลกาไกจวักพูลกาตาอังไกปีสตันบายเย่ลุงขตะด็อกเตอร์ทังกาเจ็กเซนค่ะแกฮัมกาตาว่องน้องนี่บอร์ดร็อกต้องทอกจักเลยแล้วก็กีฟิลิปไปแกอันนี้แกนั่งก็ทำมันออกไปแก

বাহ, বিনির চাপ মং বেলাই নখনা তক সোকা গাই খা খাইও সিনি তিনি নি পান্দান খানাই টংনাই রক বেলাই নখনা তক জাখানা সং ফাইনাই পান্দা রক বাহাইনে হাই মহাই কথমা বসানে বিসিং তে গবাং মা সরং মং নি কক রক্তাই খনা তক রচা মং রক্ত বুই নরং নি বসকাঙ্গ ফাই সক পাই পিনাই হাইকে সং তিনি আশু কক কচারি ন নরং নি ফাজিং খা নি হামচং মাইয়া ফরে সিনা পান্দান মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

ရစမခန္ဓာကျခန္ဓာကျစင်္ဂရာစမလီကောက်တမရုတ်ကေခန္ဓာကျငောအနိခပနိတောက်တိဘုက္ဆောင်အံပလောရတ်နမနိကဟေကရတ်နဖနိကောက်နကေဆိုင်ခနာမနိကျင်ရာစမလောဂျစ်စီယက်တမနိဘချင်းတိအနာရဇတမနိအံငါပနုံကေဆိုင်ခနာရီတငောပဗြဟ္မစ်ဘိဒါစတေကာယစတဟနိညိဘောကရှာဂရုဘစနမ်ကာအဘုံခာကန္ဒဘငုစာတေပန္ဒိတရာဇနတိနိআবংকা রত্ন কাউন্সিল অফ মিনিস্টার নিয়ে বস নাম যাগো আন যত নিবে কাহাম খান বগে চিনি হাতার হাসনে বড় নতিব সাম খান বগে বকলা গিয়া আবন কারি বাহিন বেলেখন মতানি বক্তব্য তমনি ব বিষ্ণু নারায়ণ আবহাই রত্ন বাহিন তে শিব পার্বতী অমাই রত্ন বাহিন ব বেলেখন বরম রু তে বেলেগেনো মতাই রকু তৈবি পুইসা যে তংমানী আজাগ হেন চতুর্দশা যে চিনি চড্ড দেবতা যে তংমানী ফোরটিন যে ডেটিস টংমানী আবন বাহিনী ব বি পুইসাও ওল হাইন হাই দাপিকা তাবর তো সঙ্গে আবন নুকলিয়া আজাগো হম্ব যে কসাম চিনে যে মুকমু হুকুমু তংমানী আবর নব নাহারি চন্দ রেখা ব খরকচা রমণীমোহন শর্মা হনে যাই কাইসা শিক্রং ব যে খরকচা ব মঙ্গলিত বুড়ু বুড়ু তংমানী ইন্দো মঙ্গোলিয়ান যে তংমানী ব বর্ণি থানে বয় হিন্দু নিজে মন্ত্র রোগ আবরক মন্ত্র মানে সঙ্গে যে সুরিমানি কক্রণ বসরঙ্কা কংমর তঙ্গ বি অজাগাও সাজাক নাই যিনি রত্নমানিক নিজের টংমানি বজেফ্রু তংমানি হানো বানচির নানবাগে কংমা সামন খাই কাব আনবাগে বরবাক সাহ তেই তিপ্রাণী তাই ফরেন কোর্ট আবাহের বোঠাঙ্গি যে নাইখা আলাউদ্দিন হুসেন শাহ সেভেন্টিন সেঞ্চুরি ও চিন্ত্রিপরাও ফাইনাই নাইমানি ন আপ্রু বনব মেসের নির হকা ব আশক সামন খালামানি ইয়াগুলো সঙ্গে আকারে থাকা ফোরটিন এইটি সেভেন বিশিও ব আশক ত্রিপুরা নাইথকে সামিক লংমানী বিশিংটি বি মতাই যাই থাকমানি আগুলো জাকারি থাকা হাইফোন মকবাম সামু গাহাম খাইলঙ্কা যিনি হাস্তে ত্রিপুরান বাকি চিনি বুয়াগ্রা আবো হাইন কবংমা বি ককরুন সাই দো আমি সেগাং আংহাই হাই দরমানী ক ওয়ান নি কক সাপিনাই কীসা বনক দঙ্গর ফা হানি যাই সঙ্গ সাইমানো পকে ফোরটিন থার্টি ওয়ান নিশিমি ফোরটিন সিক্সটি টু জিরো তংমানী ব রত্নমানিক ফাতংমানি বন সঙ্গ মহামানিক হাই কেবা আবাই হিনি নঙ্গু আবনে করি ব রাজা ফা আগর ফা হিনি বনো নুক জাগু

বংখা যতন সেই অক্রা তংমানী মহামানিক বিন বাবন মূকে মহামানিক বরক খরক বা বং আসাই সময় খরক বা টঙ্গ ব কংমা সামং খাই লঙ্কা বি নকি বাকি ব জেফ্রু তংমানি নাকি আসে কসাম জরাও ব বানারস থাঙি বেলাইকা 1431 বিশ্ব 1431 হে মোটামুটি তাবো জঙ্গলনি বছর হাজার বছর সিগাংনি কক অমরক বাফ্রু বিনি বাবানি অস্থিন আরো থাঙিনে রেইও বাফ্রু আরো সময় তাঙ্গি ফেরো চিনি হাস্ট ফাইনাই টং কসাং টনান বাকি অর ওয়ালাই সুগলাই ইংয়াউই বাহে কাহামকে টংমানি তেই চিনি ব্যাপসারিকে টংমানান বাকি ব বেলে কেন সামং কাহাম খাইন বাকি ওয়ান সুকুই ফাইজাক বহান বাকি খরক টক ব্রাহ্মণ দক ব বানারস নি চিনি হাস্টে ত্রিপ্রবতী ফেমানি কক তামবাগি হ্যাঁকে ব্রাহ্মণ দক তুবই নাই বাহেকে টং কসাংকে টংনানি বাকি আবনো নাইব হ্যাঁকে ফাইডি যেন রেসামং খালাই যে খালাই যে কক সালাই সালাই যে তিনি অপান্দন বসকাম হকলাংলাইনে আনি খাপনি তাহলে বুক সঙ্গে লাইগমন ককটমো আং তাবুক চিনি হাইন হাই টাকা সাবু আগ্রা দরমানি কনি কক নিসা নো খুরসাই সাই দঙ্গ আনার যে তঙ্গনে আং নাবো সাই দঙ্গ আনি খাপনি তাহলে বুক সঙ্গ তাবুকনি অজারাও আসুক বিজাপ্রব গবাং গুখে মানথুই আং মানবাকি আং দৈসাপুর সুদরাতে ইমান আও নাই ফাইজি টাকা সানবাই রেজাবো

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: Earlier in the day, Scotland moved to the top of Group C with a hard-fought 1-0 victory over Haiti in their Group C opener in Massachusetts. With this, Scotland ended a 28-year wait for a World Cup victory. And in ICC Women's T20 World Cup, India will begin their campaign against arch-rivals Pakistan in a Group A fixture at Edgbaston in Birmingham today. The match will start at 7 p.m. India time. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi begins his two-nation Europe visit with engagements in Nice, France to inaugurate Bharat Innovates 2026 jointly with French President Emmanuel Macron in a short while. Bilateral talks with President Macron to review progress in India-France special global strategic partnership to be held later today. 7 people killed in separate lightning strikes in Jharkhand since yesterday. Southwest monsoon to advance into parts of Karnataka, Telangana, Andhra Pradesh, Odisha and South Chhattisgarh in the next 2-3 days. And in ICC Women's T20 World Cup, India to begin campaign against Pakistan in Birmingham this evening. And with that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, এখন আমার চোখে আকাশবাণী অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে আজ কথা বলবেন আগরতলা রামনগর থেকে বেসরকারি স্কুল শিক্ষিকা মিষ্টু কর্মকার।
2: আমি মিষ্টু কর্মকার, পেশায় আগরতলা একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করি। আমার চোখে শীর্ষক অনুষ্ঠানে আমি বিলোনি আকাশবাণীকে নিয়ে আমার কিছু অনুভূতি ভাগ করে নিতে চাই। ভালো লাগার শুরুটা আমার ছোটোবেলা থেকেই। ছোটোবেলায় দেখতাম আমার দাদু বাবা ওরা আকাশবাণীতে বসে আকাশবাণীর খবর শুনছেন, নাটক শুনছেন, তারপর বিভিন্ন শিল্পীদের গান শুনতেন। আমিও ওদের সঙ্গে বসে বসে শুনতাম, আমার খুব ভালো লাগতো। মহালয়ার দিনে মহালয়া শুনতাম, দাদুর পাশে বসে শুনতাম মহালয়া। আমি তেমন করে আকাশবাণীতে কোনো অনুষ্ঠান করিনি। ফেসবুকের মাধ্যমে আকাশবাণীর অনুষ্ঠানগুলোই আমি আবার শুনতে পাই, মনে হয় যেন আমি আমার সেই ছোটোবেলায় ঘুরে গেছি। আমার খুবই ভালো লাগে আকাশবাণীর অনুষ্ঠান, যুববাণীর গান শুনি, শিশুদের গান শুনি, অনুষ্ঠান শুনি, শিশুদের যে কবিতা আবৃত্তি এগুলো হয় এগুলো সবই আমি শুনি, আমার খুবই ভালো লাগে। সুযোগ পেলেই মোবাইলের মাধ্যমে আকাশবাণীর লাইভ অনুষ্ঠান উপভোগ করা যায়, আর এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমেই আকাশবাণী শ্রোতাদের মাঝে একটা বিরাট জায়গা করে নিয়েছে। আমার খুবই ভালো লাগে আকাশবাণীর খবর, আকাশবাণীর প্রোগ্রাম শুনতে, লাইভ অনুষ্ঠান দেখতে। আমি আকাশবাণীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি আমার অনুভূতিটা ওনাদের সঙ্গে যে ভাগ করে নিতে পেরেছি বা ভাগ করে নেওয়ার জন্য যে আমাকে সুযোগটা করে দিয়েছে, আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।
1: শুনলেন আমার চোখে আকাশবাণী অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে কথা বললেন আগরতলা রামনগর থেকে বেসরকারি স্কুল শিক্ষিকা মিষ্টু কর্মকার। এখন শুনবেন আধুনিক গান সুরভি অনুষ্ঠানে। শিল্পী নির্মলা মিশ্র।

সুরভি অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে আজ রবিবার, আজ শুনবেন মহিলা মজলিস। এই পর্বে আজ শুনবেন বিলোনিয়া মহিলাদের সঙ্গে আড্ডা। আড্ডায় আছেন সুপর্ণা সাহা।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে আজকের অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগত জানাই আমি নারী অনুষ্ঠানে। আজ আপনারা জানেন আমাদের জন্য নির্ধারিত রয়েছে মহিলা মজলিশ অনুষ্ঠান। আর মহিলা মজলিশ মানেই আমাদের প্রাণের আড্ডা, মনের আড্ডা, আমাদের খুব ভালো লাগার একটা বিষয়। মহিলা মজলিশে আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ করার, আড্ডা দেওয়ার, কথা বলার। আজও আমরা এসেছি বিলোনিয়ার কিছু বন্ধুর সঙ্গে গল্প করার জন্য। মোটামুটি বলা যায় বিদ্যাপীঠ কর্নারের কাছাকাছি সবাই আছেন, সব মিলিয়ে জনাকয়েক আছেন আপনাদের সঙ্গে, আমরাও আছি অনুষ্ঠানে। আর প্রথম যে বন্ধুর কাছে যাচ্ছি তার নামটা আগে জেনে নিই, তোমার নামটা বলো।
1: আমার নামটা হলো শিল্পী রায়।
0: শিল্পী রায়, শিল্পী কোথায় থাকো?
1: বিদ্যাপীঠ কর্নারে।
0: আচ্ছা, বিদ্যাপীঠ কর্নার কত বছর ধরে আছো?
1: 27 বছর ধরে।
0: 27 বছর?
1: বিলোনিয়াতে 27 বছর, এখানে 15 বছর হয়েছে এসেছি।
0: আচ্ছা, বিলোনিয়াতে 27 বছর, এই পাড়ায় 15 বছর হয়েছে। এমনিতে তুমি কি করো?
1: এমনিতে তো আমি হাউস ওয়াইফ, আর বাড়িতে একটু কাপড়ের ব্যবসা করি। কি
0: কি ধরনের ব্যবসা?
1: রেডিমেড গার্মেন্টস।
0: রেডিমেড কি কি জিনিস থাকে তোমার?
1: সবই আছে, জেন্টস, লেডিস, সালোয়ার, তারপরে শাড়ি, সায়া, ব্লাউজ, সবই আছে।
0: সবই আছে। তো তোমার কি কোনো এমনিতে ধরো কোনো একটা চেম্বার বা একটা দোকান টাইপের কিছু আছে? না, বাড়িতে
1: না, বাড়িতেই আমি বাড়িতেই করি। তোমার কাজও করি বাড়িতে, দর্নাইটাও সামলাই কি কাপড়ের। এটা
0: সঙ্গে কে আছে?
1: সঙ্গে বলতে আমার ব্যবসা?
0: হ্যাঁ
1: না, ব্যবসা আমি একাই করি।
0: একাই করো? বর কি করেন?
1: আমার বর মেডিসিনের দোকান।
0: বাহ, তো পুরো দুটো ভিন্ন দিক, একজন কাপড়ের ব্যবসা, একজন ঔষধের ব্যবসা। তো বাচ্চারা কি করছে বলো?
1: আমার 2 ছেলে, এক ছেলে এবার 12-এ উঠছে, আর বড় ছেলে ব্যাংকিং এর লেগে কোচিং করতেছে আগরতলা।
0: বা বড় হয়ে গেছে তো। ও কি করেছে পড়াশোনাটা?
1: ম্যাথ অনার্স লিয়ে কলেজ কমপ্লিট করছি।
0: ম্যাথ অনার্স, বা ভালো। তুমি কোথায় পড়াশোনা করেছো, তোমারটা একটু শুনি।
1: আমি তো আমার বাবার বাড়ি আগরতলা।
0: আচ্ছা,
1: আমি বেশি দূর পড়তে পারি না, আমি 12 পর্যন্ত পড়েছি।
0: বিয়ে করে ফেলেছো?
1: হ্যাঁ।
0: কেন কেন, কারণটা কি?
1: হ্যাঁ, কারণটা মা অসুস্থ ছিল, তার জন্য দিয়ে দিয়েছে কি।
0: এটা হয় গো, অনেক সময় হয়ে যায়, নানা রকম নানা অসুবিধা থাকে, ইচ্ছে থাকে।
1: ইচ্ছে থাকে, পড়াশোনার ইচ্ছা ছিল, কিন্তু মা এখন দিনের মতো তো নাই যে পড়াশোনা করবই। আগে যা,
0: অনেক বছর আগের কথা,
1: মা বাবার যা ইচ্ছা তাই।
0: এই যে ব্যবসা করছো, এই ব্যবসা তোমার মানে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে যে এটা করব, সেটা করব, বা নতুন কিছু, নতুন কোনো উদ্যোগ এরকম কিছু মনে আছে?
1: না, উদ্যোগ এমন কিছু উদ্যোগ নাই, কিন্তু যতটুকু আছে এতটুকু দিয়েই ভাবছি চলবো, কি আর বাড়াবো না, এইভাবে চলা যাবে।
0: কিরকম তোমার মানে খদ্দের আসে ধরো এখানে আশপাশের তোমার বন্ধুরা, পাড়ার লোকজন কিরকম আছে, মানে তোমার কিরকম আয় হয়, সেটা তোমার মানে মন মতো হয় নাকি? এটাই
1: হয়? হয়, হ্যাঁ হয়, আমার হ্যাঁ হয়ে যায়, আমার হয়ে যায়।
0: বাহ, এটাই তো, তাই না? কি বলো, তোমরা কি বলো?
1: ছেলে ছেলেদের হাত খরচ এদিকে আমি,
0: নিজের হয়ে যায়, ছেলেদের হয়ে
1: যায়। হ্যাঁ হয়ে
0: যায়। বেশ ভালোই তাহলে চলছে, কি বলো তোমরা? ভালোই ব্যবসা চলছে বলা যেতে পারে, তাই না? খুব ভালো থেকো,
1: সবার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, এই কি চলে যাচ্ছে।
0: আচ্ছা, তুমি খুব ভালো থেকো, তোমার ব্যবসা খুব ভালো হোক, একদিকে কাপড় অন্যদিকে ঔষধ, বাচ্চা চেষ্টা করছে।
1: ছেলেরা যত মানুষের মতো মানুষ হয় কি,
0: ভগবান আশীর্বাদ করবেন গো, সবাই আমরা সবাই চাই প্রতিষ্ঠিত হতে।
1: গুরুজনরা আছে তারার আশীর্বাদ তো
0: অবশ্যই অবশ্যই
1: দরকার।
0: ছেলে চাইছে ব্যাংকে যেতে?
1: হ্যাঁ, ছেলে খুবই
0: দারুণ কম্বিনেশন।
1: ছোটটা ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল।
0: কি করছে?
1: এ তো 12, এবার 12 উঠেছে, তো কি করবে সেই জানে।
0: ভালো হবে, দাদা ভালো করেছে,
1: চঞ্চল
0: চঞ্চলই ভালো হয়, চুপচাপ ভালো, বাচ্চারা একটু চঞ্চল হলেই ভালো। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলেছ বলে।
1: ধন্যবাদ তোমাকেও।
0: আচ্ছা দিদি, এবার তোমার নামটা বলো।
2: অনুশ্রী দে রয়।
0: অনুশ্রী দে রয়। আচ্ছা, দুজনেই রয় বংশের, তাই
2: বংশের বউ আর কি,
0: রায়বাড়ির বউ তোমরা। আচ্ছা, আরো দুজনও আছে তাই না? বাহ, তো তুমি কোথাকার মেয়ে বলো?
2: আমি অ্যাকচুয়ালি জন্ম আমার সোনামুড়াতে, কিন্তু পরপর আগরতলাতে শিফট হয়ে যাওয়া হয়েছে।
0: জন্ম হয়েছে সোনামুড়াতে, এরপর আগরতলায়। আর এখানে কত বছর ধরে আছো?
2: এখানে 25 বছর।
0: 25 বছর? বা, তোমরা অনেক পুরনো সবাই, দেখে কিন্তু বোঝা যায় না। কি করছো তুমি বলো?
2: সার্ভিস, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন।
0: আচ্ছা আচ্ছা,
2: এসডিএম অফিসে আছি, বিলোনিয়া।
0: আচ্ছা আচ্ছা, তো কটা থেকে কটা ডিউটি তোমার? কখন ডিউটিটা পড়ে তোমার?
2: আমার সারাদিন 5 দিন থাকে, সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে 6টা অবধি।
0: 9:30 থেকে 6টা? 6টা কি কি থাকে তোমার ডিউটির আওতায় একটু যদি বলো আমাদের।
2: ডিউটির আওতা বলতে অ্যাকচুয়ালি আমি তো অ্যাকাউন্ট সেকশনে, অ্যাকাউন্টস রিলেটেড যা ম্যাটার থাকে ওটা ডিল করা।
0: কোন স্ট্রিম নিয়ে পড়েছো?
2: আমি সায়েন্স স্ট্রিম।
0: সায়েন্স স্ট্রিম, আমি ভেবেছি কমার্স নাকি বললে যে। আচ্ছা, সায়েন্স কমার্স পাশাপাশি হয়ে যায়, ম্যাথস তো ছিল এটা। আর এমনি কি করো এর পাশাপাশি, কিছু আছে তোমার
2: এর পাশাপাশি? আমার হবি একটা গার্ডেনিং।
0: আচ্ছা,
2: গার্ডেনিংটা আমার খুব, মানে বিশেষ করে হর্টিকালচার সাইডটা আমার খুব, মানে খুব ফেভারিট। ওটা আমি টাইম স্পেন্ড করি যত যতটুকু, মানে যতটুকু সময় পাই। আর হাতের কাজ করার টাইম পাই না, কিন্তু এরপরও টুকটাক চেষ্টা করি।
0: কিরকম কাজ একটু বলো শুনি।
2: কাজ বলতে, আমি গোপাল ঘরে আছে তো, গোপালের ড্রেস বানানো বা ইয়ে করা, মানে টুকটাক হাতের কাজ।
0: এটা কি বিক্রি করো? না
2: না না, বিক্রি করি না।
0: আর ওই যে বললে তোমার নানা রকম হবিজ আছে, ওইটার মধ্যে এগুলি কি নিজের জন্য? না,
2: নিজের জন্য
0: পুরোটাই,
2: পুরোটাই নিজের জন্য।
0: গোপালের পোশাক বানানো? আর মেয়ে আছে কি?
2: না না, মেয়ে এক ছেলে,
0: সেজন্যই গোপালের জন্য পোশাক করে মেয়েদের জন্য বানাতে পারছো না। মেয়ের মায়েরা কিন্তু এই জিনিসটা পায়, তোমার এই যে মেয়েদের নানা রকম পোশাক, তাই না? হাত ব্যাগ বানাতে পারো, সেটা কি ধরনের? এই যে আমাদের মেয়েদের ছোট ছোট
2: ছোট
0: ব্যাগ গুলো। আচ্ছা আচ্ছা,
2: জাস্ট আই এম ক্লাচেস টাইপ যেটা।
0: আচ্ছা আচ্ছা,
2: ক্লাচেস টাইপ এর ছোট।
0: আচ্ছা, কি ম্যাটেরিয়ালস থাকে ওইটার মধ্যে?
2: এটা কাপড়।
0: কাপড় দিয়ে করো, কাপড়ের উপর কাজটা করতে।
2: কাপড়ের উপরে।
0: আচ্ছা আচ্ছা, বেশ গুণী একজন মানুষের দেখা পেলাম যিনি। আচ্ছা, তুমি বললে তুমি ফুল বাগান বা হর্টিকালচার এসব নিয়ে আছো, আর পাশাপাশি বাড়িতে আর কি আছে বলো?
2: বাড়িতে হাজবেন্ড থাকে।
0: হাজবেন্ড কি করছেন? ওনার ডিপার্টমেন্ট কি?
2: মেডিসিন শপ।
0: মেডিসিন শপ। তারপর আরেকটা কি, উনি কি করেন বাড়িতে? তুমি ফুল বাগান করছো, উনি কি কিছু করেন তোমার পাশাপাশি?
2: পাশাপাশি এগ্রিকালচারটা, ওই এগ্রিকালচার সাইডটা উনি দেখেন।
0: তাই বাজারে যেতেই হয় না ভাই, বুদ্ধি আছে বলো।
2: কম যেতে হয়
0: তাই না?
2: হ্যাঁ, কম যেতে।
0: এই যে উনি ফুল করছেন, পূজোর ফুল কিনতে হচ্ছে না, বাড়িতে হয়ে যাচ্ছে। প্লাস দাদা করছেন শাকসবজি, শুধু একটু
1: দুজন তো হয়ে যায়।
0: সেই তো, সেটাই বুদ্ধি আছে বলো। ওষুধ কিনতে হচ্ছে না, সেটাও ঘরের। দারুন, সব মিলিয়ে খুব ভালো আছে মনে হচ্ছে। বাচ্চারা কি করে একটু সংক্ষেপে বলে দাও।
2: ছেলে এবার বিটেক ফাইনাল সেমিস্টার।
0: আচ্ছা, ফাইনাল সেমিস্টার আছে। কোন কি নিয়ে পড়ছে?
2: ইসি।
0: ইসি?
2: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা, ইসিই,
2: ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন কোর্স।
0: ইসি, ঠিক আছে। তো অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি এরকমই ভালো থাকো, এরকমই প্রাণবন্ত থাকো,
2: অসংখ্য ধন্যবাদ।
0: এরকম প্রাণবন্ত থাকো, ঘরের কাজ করো, পাশাপাশি অফিস সামলাও, বরের যত্ন করতে হয়, বাচ্চাদের যত্ন করতে হয়, পাশাপাশি ঘরের সারবিহীন সবজি খাচ্ছ, সবাই খুব সুস্থ আছো, ভালো আছো?
2: তরকারি কাটার পর যা কিছু থাকে
0: এখনো
2: আছে।
0: বড় বাড়িটা?
2: না, বেশি বড় না।
0: ছাদের উপর, ছাদের উপর, সবাই এখন এটাই করে।
2: এবার নতুন একটা ড্রাগন ফ্রুট,
0: করেছো সেটা। হ্যাঁ, এটা তো নতুন যখন বাজারে এসছে, হায় ভগবান, কাড়াকাড়ি মারামারি এটার জন্য। এখন সবাই খেয়ে এটা একটু চুপচাপ, তাই না? হ্যাঁ, দারুণ, দেখতে ভীষণ ভালো, তাই না? কিরকম হয়েছে তোমার?
2: মোটামুটি
0: বন্ধুদের খাইয়েছো পাড়ার?
2: এখনো এখনো পাকেনি ঠিক ভাবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুধু রায় বাড়ি সবাই খাবে তা না, কিন্তু পাড়ার সবাইকে খাওয়াবে, পাড়ার সবাইকে খাওয়াবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার কে আসবে? এবার তোমার নামটা বলো। লক্ষ্মী দেবনাথ। এখানেই বাড়ি নাকি?
3: না না, বাড়ি চত্তাখোলা।
0: চত্তাখোলা তো এখানে?
3: এখানে ছেলের পড়াশোনার জন্য থাকছি আর কি।
0: ছেলে পড়াশুনো করে এখানে? কি পড়ে ছেলে?
3: তো এবার 12 পাস করছে।
0: 12 পাস করছে, ভর্তি হয়নি এখনো?
3: না।
0: ও আচ্ছা, কি নিয়ে পড়তে চায় ছেলে?
3: ছেলে কি নিয়ে পড়তে যায় এখনো জানি না।
0: জানো না মানে এখনো ঠিক হয়নি ও কোথায় পড়তে পারবে বা কি?
3: 5 মিনিট আগে একরকম করবো, 5 মিনিট আবার পাল্টি মারি দে। আরো কিছু পরীক্ষা রয়েছে বাকি, পরীক্ষা শেষ হোক এরপর সিদ্ধান্ত নেব।
0: এখনো টাইম হাতে আছে, ওই পরীক্ষাটা হয়ে গেলে একটা দিক। তোমার কি ইচ্ছে ছেলে কি করুক?
3: আমার ইচ্ছে দিয়ে তো আর হইতো না, ছেলের ইচ্ছা লাগবো প্রথমত, দ্বিতীয়ত টাকারও তো প্রয়োজন আছে, আমার তো কিছুই নেই।
0: তাই
3: ভগবান উপর নির্ভরশীল।
4: ছেলে ভালো রেজাল্ট করেছে?
0: কিরকম, ওর কিরকম পার্সেন্টেজ ছিল?
3: 92.2।
0: ভালো করেছে, ভগবান আছেন, হয়ে যাবে দেখো। আর ও যেহেতু উদ্যোগী, ভালো পড়াশুনো করে, হয়ে যাবে, চিন্তা করো না। অনেক সময় হ্যাঁ টাকাটা খুব দরকার, মানুষের জীবনে টাকার একটা ভূমিকা আছে। তবে তোমার ছেলে তো ভালো করেছে, অনেক সময় টাকা দিয়েও ভালো করে না অনেক বাচ্চারা, তাই না? তাই মন খারাপ করো না, দেখো ভগবান কি করেন, ও যাতে এগিয়ে যেতে পারে এই শুভকামনা রইল। ভালো থেকো।
3: ঠিক আছে, ধন্যবাদ।
0: আমরা আজকের মজলিশে আমাদের তিনজন বন্ধুর সঙ্গে কথা বললাম, এবার বাকি যারা আছে তাদের সঙ্গে একটু একটু কথা বলি। তোমার নামটা বলো।
5: পম্পা বিশ্বাস।
0: পম্পা বিশ্বাস, পম্পা তো এখানকারই না? বিদ্যাপীঠ কর্নারেই আছো, বিদ্যাপীঠের আশপাশেই সবাই আছো। কত বছর?
5: 18 বছর চলতেছে।
0: 18 বছর চলছে। তুমি এমনি কি করো?
5: হাউসওয়াইফ।
0: হাউসওয়াইফ, এর পাশে?
5: এর পাশে
0: কোনো গ্রুপ টুপ বা কিছু?
5: এসএসজি গ্রুপে
0: আছে। হ্যাঁ, ওইটাতে কি কাজ হয়?
5: এটাতে বিভিন্ন কাজ হয়।
0: কি রকম কাজ?
5: কেক টেক বানানি হয়, চা পাতা বিক্রি হয়।
0: আর কোথায় বিক্রি করো এটা তোমরা? এই যে বললে কেক ঘরে বানাও সবাই মিলে, মানে তোমরা যে টিমটাতে কজন?
5: কজন আছে? 9 জন আছে।
0: 9 জন মেম্বার, 9 জন মিলেই করো কেকটা?
5: 9 জন মিললে।
0: এটা কি তোমাদের অর্ডার যখন আসে না, এমনি ধরো কোনো মেলায় বা কোনো কিছুতে বিক্রি করো, কিরকম?
5: অর্ডার যখন আসে তখন দিয়ে বানানো।
0: আচ্ছা, বা কারো জন্মদিন হলো এরকম কেক তোমরা করে তারপর সাপ্লাই করো? আচ্ছা, তো কত বছর ধরে তোমাদের এই যে বললে যে মানে তোমাদের যে টিমটা আছে 9 জনের টিমটা, এটা তোমরা এই 9 জন কত বছর ধরে একসঙ্গে কাজ করছো?
5: 12 বছর ধরে।
0: 12 বছর ধরে। তো তোমাদের মধ্যে কিরকম মিল, কে মানে টিম ওয়ার্কটা কিরকম, টিম লিডার কে তোমাদের?
5: খুব ভালো শিল্পী, শিল্পীরা
0: উনি দেখেন আর তোমরা ওনার
5: পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি।
0: আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের যে উদ্যোগ, তোমরা যে কাজটা করছো, এই কাজটা করতে কিরকম আনন্দ হয় বা খরচ কিরকম আয় কিরকম, কোনটা তোমার কাছে বেশি বলো?
5: খরচ আয় সমান সমানে,
0: খরচ হয়েও লাভ তো একটু হয়, আর সবার উপরে আনন্দটা, এই জন্যই জিজ্ঞেস করলাম। আমরা মেয়েরা একটা কাজ করে যখন খুশি হই তখনই মনে হয় সবচেয়ে বড় পাওনা। এই যে আমরা সারাদিন ঘরের কাজ করছি, এটা আমাদের কেউ পেমেন্ট করে
5: না
0: তো কেন করি আমরা? ভালো লাগে বলে, পরিবারের সবাইকে ভালো রাখবো বলে, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার। আমরা মহিলা মজলিশে কথা বলছি আমাদের বন্ধুদের সঙ্গে। এবার তোমার নামটা বলো।
6: আমার নাম সুজাতা সেন।
0: সুজাতা সেন, কোথায় বাড়ি তোমার দিদি?
6: বিদ্যাপীঠ কর্নার।
0: বিদ্যাপীঠ কর্নার। বাবার বাড়ি কোথায়?
6: বাবার বাড়ি দেবদারু।
0: দেবদারু, ওই যে পিলাকের কাছাকাছি?
6: জোলাবাড়ি রোড।
0: আচ্ছা, জোলাইবাড়ি রোডে। তো তোমাদের পিলাক যাওয়া আসা কিরকম হয়? মানে আমাদের এখান থেকে তো অনেকে যায়, তোমাদের এখান থেকে লোকজন আসে না?
3: তোমরা আসে, কিন্তু আমি ইদানিং যেতে পারছি না।
0: ইদানিং? সেই তো, তোমার এটা কারণ কি জানো তো? দূরের লোকজন দেখতে যায়, তুমি কাছে আছো বলে তোমার আগ্রহটা কম।
3: ব্যস্ত আছে লাগে,
0: সেই সেই এটা হয়, এটা হয়ে যায়। এই যে আমাদের কত দূর দূরান্ত থেকে আমাদের ত্রিপুরায় লোকজন আসছে, এটা আছে সেটা আছে বলে, কিন্তু আমরা অনেকেই ত্রিপুরাতে আছি, হয়তো সেই জায়গায় আমরা যাইনি, এটা হয়ে যায়, তাই না? আর এমনিতে কি করো?
3: এমনিতে আমি পুরসভার আন্ডারে এসএসজি, যে সকল এসএসজি আছে এগুলো দেখাশোনা করি।
0: বাহ, ভালো তো, খুব ব্যস্ত থাকো সেজন্যই সময় কেটে যায়, তাই না?
3: অনেক ব্যস্ততা,
0: হ্যাঁ,
3: প্রেশারও আছে অনেক।
0: ঠিক আছে, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এত ব্যস্ততার মাঝে ভালো রেখো সবাইকে, ভালো নিজেও থেকো।
3: ধন্যবাদ।
0: মা বোনেরা, আমরা আছি মহিলা মজলিশে, আপনারা জানেন অনুষ্ঠানের শুরুতেই বলেছি আমরা আজকে আছি বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নারের বন্ধুদের সঙ্গে। এবারের বন্ধুর নাম, তোমার নামটা বলো।
1: বেলা মালাকার আমার নাম।
0: আচ্ছা আচ্ছা, কি করো তুমি?
1: আমি এমনিতে তো হাউসওয়াইফ, আর সারাদিন টিউশন করি।
0: টিউশন কোন ক্লাসের বাচ্চাদের পড়াও?
1: প্রাইমারি, প্রাইমারি স্টেজটা পড়ি।
0: আচ্ছা,
1: ইংলিশ মিডিয়াম হোক, নার্সারি হোক, যেটাই হোক,
0: মানে ক্লাস 1-5।
1: হুম, 1-5,
0: মানে বাংলা মিডিয়াম,
1: বাংলা মিডিয়াম করা,
0: ইংলিশ মিডিয়াম দুটোই, মানে বাংলা মাধ্যম হলেও নিচ্ছ, আবার ইংলিশ মিডিয়াম হলেও নিচ্ছ। তো বাচ্চারা কিরকম সাড়া দেয় তোমার কি মনে হয়?
1: ভালোই সাড়া দেয়, ভালো সারা দেয়। আমিও চেষ্টা করি যতটুকু মানে দেওয়ার, দেওয়ার বাচ্চাদেরকে দেওয়ার।
0: কোথায় তুমি কি মানে বাড়িতে গিয়ে পড়াও নাকি বাচ্চারা আসে তোমার কাছে?
1: পড়াই, আবার বাড়িতে, আমার বাড়িতেও এসে পড়ে অনেকে।
0: আচ্ছা, কতজন স্টুডেন্ট হবে তোমার?
1: আমার এখন এখন 5 জন।
0: 5 জন?
1: হুম।
0: আচ্ছা, তো 5 জন, ওরা কি সপ্তাহে কদিন করে পড়ে?
1: সপ্তাহে 4 দিন করে পড়ে।
0: ভালো তো, 4 দিন যদি সপ্তাহে ওরা পড়ে, তোমার ব্যস্ততাটা থেকেই যায়, মানে ওরা তো প্রায় আসছে, তাই না? আর এর পাশাপাশি কি কোনো কাজ করো তুমি?
1: এমনিতে তো আর কিছু করি না।
0: আচ্ছা, এই যে
1: ঘরের কাজ,
0: তোমার একজন বন্ধু বলল যে, আমাদের আজকের মজলিশের একজন বন্ধু বলল যে তোমরা সবাই নাকি একটা গ্রুপে আছো, ওইটা তো বললে না?
1: হ্যাঁ, গ্রুপ করি আমরা।
0: হ্যাঁ, গ্রুপ করি আমরা, আমি জানি তো।

0: এটা প্রথমেই এক বন্ধু বলে দিয়েছে যে আমরা আজকে যারা আছি সবাই আমাদের একটা
1: গ্রুপ আছে।
0: গ্রুপ আছে, আমরা গ্রুপে কাজ করি। এবং তোমার গ্রুপে কি দায়িত্ব, কি করো তুমি?
1: আমার গ্রুপে এ তো এমনিতে তো আমাদের কেশিয়ার আর আছে, তারা তো বেশিরভাগই সবটা দেখাশোনা করে, আর আমাদেরকে যখন যা দায়িত্বটা দেয় ওটা পালন করার আমরা চেষ্টা করি, ব্যাস ওইটুকু।
0: আচ্ছা আচ্ছা, মানে এক একজন এক একটা দিক
1: হ্যাঁ
0: দেখেন,
1: হ্যাঁ
0: আর তোমার উপর যে দায়িত্বটা আসে
1: হ্যাঁ
0: সেটা তুমি করার
1: আমার
0: চেষ্টা করো।
1: হ্যাঁ
0: আচ্ছা, আর এই যে তোমার সারাটা দিন ব্যস্ততায় কাটে, দিনের শেষে কি মনে হয়, কি হলে ভালো হতো?
1: ভালো লাগে না, এটাই আমার ভালো লাগে, ব্যস্তটাই আমি পছন্দ করি।
0: আচ্ছা আচ্ছা, দারুণ কথা বললে। এই যে বলে না একটা কথাই আছে, কর্মই ব্রহ্ম, কাজই নাকি ভগবান। তাহলে যে ব্যস্ত থাকবে সেই ভালো
1: আমার
0: করবে।
1: পছন্দ বেশি, সব সময় অবসর থাকাটা আমার পছন্দ হয় না।
0: আচ্ছা আচ্ছা, দারুণ। তাহলে এভাবেই কাজ করো, ভালো থাকো। অনেক শুভেচ্ছা তোমাকে।
1: ধন্যবাদ।
0: এবার একজন দিদি আছেন, উনি উনি এগিয়ে আসছেন কথা বলার জন্য। দিদি, তোমার নামটা বলো।
1: প্রীতি সাহা।
0: প্রীতি সাহা। আপনি দিদি তো, আপনি বলবো না, তুমি বলি, দিদিদের তুমি বললে ভালো, আপনি তুমি করে লাভ নেই, তাই না? তুমি কি করো দিদি বলো?
2: হাউসওয়াইফ।
0: হাউসওয়াইফ। ওরে, ভীষণ কঠিন দায়িত্ব। সকালটা কিভাবে শুরু হয় বলো?
2: তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে করতে হয়, তারপরে ঠাকুর ঘরের কাজ করতে হয়, এরপরে রান্না রান্নাবাটি করতে হয়।
0: কি রান্না করতে বেশি ভালো লাগে বলো?
2: সবকিছু রান্না করতে ভালো পায়
0: না, মোটেই না, সব রান্না করতে ভালো লাগে না। ছোট মাছ কেটে রান্না করতে কি ঝামেলা বলো, তারপরে শাক
2: রান্না রান্না, ছোট মাছ বড় মাছ সবে রান্না করতে
0: রান্না করতে ভালো লাগে। আমি বলছি ভাই, ছোট মাছ কেটে তোমার রান্না করাটা ঝক্কি, তাই না? কেউ যদি করে দেয়, রান্না করতে সবারই ভালো লাগে। কি কি, তুমি কোনটা সবচেয়ে ভালো রান্না করো, বাচ্চারা কি বলে?
2: বাচ্চারা কেমন মানে ধর মাংস রান্না করো বা পোলাও রান্না করো বা মাছ,
0: তাহলে তোমার পোলাওটা খুব ভালো হয়, মাংসটা খুব ভালো হয়, বাচ্চারা এটাই বেশি প্রেফার করে তোমার, তাই তো? আর মাছের রান্নার মধ্যে কোনটা তোমার প্রিয়
2: বড়
0: বলো?
2: মাছ, চিংড়ি মাছ এগুলি।
0: আচ্ছা, বড় মাছের কোন আইটেমটা প্রিয়?
2: তোমার বড় মাছের যেমন কাতাল মাছের পেটিখানা, তোমার আটা জিরা বাটা দিয়ে রান্না করো,
0: যেটা স্টিম বলে মাছের স্টিমটা।
2: মাছের স্টিম এটাই।
0: আচ্ছা, বাহ, তো অন্য বন্ধুরাও হাসছে সবাই, যে আমরা কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম বলো, রান্নাঘরে ঢুকে গেছি। ভাই একটু বেরিয়ে আসি এবার, তোমাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য।
2: ঠিক আছে ঠিক আছে।
0: এবার আমার পাশে যে বন্ধু আছে, তোমার নামটা বলে দাও।
3: আমার নাম শিখা পাল ভৌমিক।
0: শিখা পাল ভৌমিক, পালবাড়ির মেয়ে?
3: হ্যাঁ, পালবাড়ির মেয়ে।
0: আর ভৌমিক বাড়ির বউ। কি করো শিখা?
3: এমনিতে তো আমি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আর হাউস ওয়াইফ তো এর সঙ্গে তো এটা তো কমন,
0: এটা তো সবাই, তুমি যাই করো এটা করতেই হবে, অলিখিত নিয়ম।
3: অলিখিত,
0: পেমেন্ট তো পাবে না, কিচ্ছু পাবে না, কিন্তু করতে হবে। শোনো না, বলছি যে মানে কি কাজ করতে তোমার ভালো লাগে, ধরো দিনের শুরুটা কিভাবে হয় বা কিভাবে সময় কাটে?
3: ঘরের কাজ দিয়ে শুরু হয়, তারপরে কাজ শেষ করে এরপরে সবাই মিলে আড্ডা দেওয়া, তারপরে আমি গান শুনতে খুব ভালোবাসি সারাদিন।
0: কি ধরনের, কি ধরনের গান
3: সারাদিন চলে?
0: আকাশবাণী মিলনী শোনো
3: সারাদিন চলে।
0: বাবারে, এত বড় ভক্ত,
3: সারাদিন চলে।
0: অনুষ্ঠান ভালো লাগে বলো?
3: প্রথমে আমি রেডিওটা চালাবো।
0: হ্যাঁ, কি কি ভালো লাগে শুনতে?
3: মহিলা মহল তো শুনি, আর বিভিন্ন তারপরে ওই সাক্ষাৎকার থাকে না, অবসরপ্রাপ্ত শিক্ষক, তারপরে কিছুদিন একটা শুনলাম কি চক্রবর্তী জানি কলেজের প্রফেসর, তাই না? কি তো জানি, কি
0: জীবনের গল্প শুনেছ। এখন হয়েছে তোমার আমাদের মেয়েদের জন্য যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে তোমার দুপুর 2:30 প্রতিদিন। এই সময়টা তো আমাদের রান্না বান্না হয়ে যায়, কাজ হয়ে যায়, 2:30 তুমি যদি রেডিও টিউন করো, তুমি মেয়েদের অনুষ্ঠান পাবে, এবং এই অনুষ্ঠানটাতে সম্পূর্ণ মেয়েদের

0: নিয়ে অনুষ্ঠান, মেয়েরা থাকবেন, মেয়েরা কথা বলবেন তাদের সব বিষয় নিয়ে আর কি। শুনবে তুমি, দেখো আর কি কি শোনো।
1: রায়ের ফুলের বাগান ঘুরিয়ে, আমার ছোটখাটো, বেশি বড় না, ছোটখাটো জাফারি আর
0: আচ্ছা,
1: কি।
0: তোমার ফুলের বাগানে কি কি আছে?
1: ফুলের বাগানে তো ডালিয়া, সমুদ্র ডালিয়া থাকে, গ্লেডিওলাস আছে, তারপরে গেন্দা আছে, পিটুনি আছে, জিনি আছে, তারপরে নাম তো বলে গেলাম,
0: গোলাপ নেই? গোলাপ, গোলাপ বললে না,
1: গোলাপ
0: এটা তো থাকবেই,
1: গোলাপ আছে,
0: গোলাপ, টগর, এটা তো আমাদের থাকবেই।
1: তারপরে সূর্যমুখী আছে,
0: আচ্ছা,
1: ও বিলি,
0: নীলকণ্ঠ, অপরাজিতা, দুটোই আছে,
1: হ্যাঁ
0: অপরাজিতা আছে,
1: সাদা
0: অপরাজিতাই তো, সাদাটা অপরাজিতা, অপরাজিতাই না, নীলকণ্ঠ নীলটা আর সাদাটা অপরাজিতা। হ্যাঁ, তো তুমি যেটা নীলকণ্ঠ বলবে সেটা নীল হবে, আর যেটা সাদা, সাদা কণ্ঠ বলছো, সাদা কণ্ঠ বলে কিছু নেই, ওই সাদা কণ্ঠই অপরাজিতা, বুঝতে পেরেছ? তো এই যে তোমার, আমাদের যে মেয়েদের একটা গুণ, আমরা যেরকম ছোট থেকে বাচ্চাদের বড় করি, মানুষ করি, ফুলও কিন্তু সেরকম। তুমি দেখো গাছটাকে যত্ন করে বাচ্চার মতো করে বড় করবে, তারপরে ফুল হবে। হ্যাঁ,
1: খুব আনন্দ লাগে, হ্যাঁ, এটা বলে বোঝাতে পারবো না।
0: আমি আমি এটাই বলছি, যখন ফুলটা হয়, বা তুমি যদি কোনো ফল গাছ করো, সবজি গাছ করো, হ্যাঁ, এটা নেশা একদম, মানে কি বলবো, এত মানে মন প্রাণ এটাতে চলে যায় না। তুমি আর ধরো এই যে তুমি গান শুনতে ভালোবাসো, ফুল ভালোবাসো, বোঝা যাচ্ছে তুমি খুব ভালো একটা মনের মানুষ। তো আর এর পাশাপাশি, এর পাশাপাশি গান করো একটু, করো, বলবেন, বাথরুম সিঙ্গার হলে কি হয়েছে দেখি, একটা দু লাইন হয়ে যাক তো, কিচ্ছু হবে না, করো করো করো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আমাদের অনুষ্ঠানে আমরা আমরাও সঙ্গে করব, আমরা সবাই মিলে করব, শুরু হয়ে যাক, দু লাইন দু লাইন। আমি গান করি না তো, তুমি ধরো আমি তোমার সঙ্গে আছি, তুমি ধরো না, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, বন্ধুরা বলবে যে দেখো একটা গান করো, দু লাইন দু লাইন, শুধু দু লাইন করো, হারমোনিয়াম লাগবে না ভাই। আমাদের এই মজলিশে আমরা এমন জায়গায় গেছি, এমন অনেক বন্ধুরা আছে এই গান করেছে, শুধু কেন জানো তো, গান করেছে একটু আকাশবাণীতে গলাটা শোনাবে বলে। হ্যাঁ, শিল্পী নয়, যেমন ও গান করতে পারে, তোমরা বলছো ভালো গান করে, করছে না, কিন্তু আমাদের অনেক বন্ধুরা এমন করেছে, গান কোনোদিন করেনি, শুধু রেডিওতে শোনাবে বলে একটু গান করেছে। আমাদের শ্রোতারাও কিন্তু সেটা খুব ভালোভাবে নিয়েছেন, যে গান করেন না, গান শেখেন না, কিন্তু গান তো করেছেন, হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে। তাহলে আমরা এখন কি করব, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, শ্রোতা বন্ধুরা, আমরা আজকে ছিলাম বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নারের বন্ধুদের সঙ্গে, আমাদের মহিলা মজলিশে, তাদের গল্প আড্ডা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মহিলা মজলিশ এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্রতিদিনের যে মহিলাদের জন্য নির্ধারিত অনুষ্ঠান আমি নারী সেটা শুনবেন, এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটা শুনতেও ভুলবেন না। নমস্কার সবাইকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন আমি নারী অনুষ্ঠানী, আজ রবিবার, রবিবারের নির্ধারিত অনুষ্ঠান মহিলা মজলিশ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুপর্ণা সাহা।